0: নয় দশমা পাহা অনুত নয় দশমা হাতা লাখান্ড রেডিও ITN সেভা শ্রীলঙ্কা হান্ড
1: বেলাব পাসওয়ার্ড একাই
2: বেলাব ওপবেতে কেন আবে
3: লতরাইয়ে পেরলিকরণ NLB মেগা পাওয়ার তেবন্ত মেগা সুপিরি ট্যাগকট আমতরব রুপিয়াল কোটিয়ক পাওয়ার সুপিরি ট্যাগ সহ গ্র্যান্ড সুপিরি ট্যাগকট সুপিরি মোটর রতিয়া NLB

0: দশমপাহ অনুতনায় দশমহাত লাখান্ড রেডিও আইটিএন সেভে শ্রীলঙ্কা হান্ড
1: রাত্রি নামে হাই বেলাবে।